ভুলে গেল উনি অফিস আছে নেশা করে বাড়ি ফেরা। তারপর বললাম রানাঘাটের ওই বাড়িতে ফিরে না আসা পর্যন্ত তুই তো এ বাড়িতে আসবি না। উপরন্তু আমার বোন সয়নি আর এই